0: নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্রের এফএম এর 101.7 মেগাহার্জে। প্রিয় শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মায়ের আঁচল ধরে শেখা মাতৃভাষার তৃপ্তি নিয়ে বাংলা সাতরাঙ্গ অনুষ্ঠানের ওড়না উড়িয়ে আমি চম্পা বক্সি, সঙ্গে সাথী
1: আমি রুদ্রাণী ঘোষ
0: অনুষ্ঠান পরিবেশন করছি। নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু, আজ নজরুল জয়ন্তী। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুমবাকে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। আজকের এই পূর্ণ লগ্নে

0: আমরা পেয়েছি বঙ্গমায়ের এমন এক যোগ্য সন্তানকে যিনি তার লেখনীর দ্বারা তার বিভিন্ন আঙ্গিকে কবিতা গানের মাধ্যমে কখনো আমাদের শিখিয়েছেন প্রেম, কখনো আমাদের মনে জাগিয়েছেন ভক্তি, আবারও কখনো তার এই লেখনীর দ্বারাই তিনি আমাদের মনে জাগিয়ে তুলেছিলেন বিদ্রোহী ভাবাবেগ। এক রাতের ব্যবধানে বদলে যায় বাংলা সাহিত্যের গতিপথ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কেবল আবেগ ছিল না, ছিল প্রথম বিশ্বযুদ্ধের মাঠে এক সৈনিক হিসাবে ঐতিহাসিক নিপীড়নের বাস্তব অভিজ্ঞতা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি।
1: আজি রক্ত নিশি ভরে কিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল, বন্দে শৃঙ্খলে কাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসি টুটিছে ভয় বাধা, স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে। আজি রক্ত নিশি ভরে কিয়ে শুনি ওরে মুক্তি কোলাহল, বন্দে শৃঙ্খল কাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসে টুটিছে ভয় বাধা, স্বাধীন হিয়া তলে রক্ত নিশি ভরে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহকে শুধু রাগ বা ধ্বংস হিসেবে দেখেননি, তিনি অন্যায় অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের জাগরণ হিসেবে দেখেছিলেন। তাঁর লেখায় বিদ্রোহ মানে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো। তার সাহিত্য গানে সাম্যবাদ বা মানুষের সমান অধিকারের কথা খুব জোর দিয়ে তিনি বলেছেন। তিনি ধর্ম, জাত, ধনী গরিবের ভেদাভেদ মানতেন না। তাঁর মতে সবার আগে মানুষ। তাই তো কবি লিখেছেন,
2: গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান কে তুমি, পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চার বাদ খেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক লেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেনই পণ্ডশ্রম মগজে হানিচ শুল, দোকানে কেনই দর কষা খুশি পথে ফোটে তাজা ফুল, তোমাদের রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ, তোমাদের রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে, বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়া এ জেরুজালেম মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সমগান, মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
0: কাজী নজরুল যিনি নারী পুরুষকে সমান চোখে দেখেছেন, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই,

0: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভাগ্নি বধূদের ত্যাগ হইয়াছে মহিয়ান। কোন রণে কত ছিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁদুর, লেখা নাই তার পাশে। কোনো কালে একা হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী।
1: কবি লেখায় নারী যেমন মা, প্রিয়তমা ও বধূ, তেমনি তিনি বিদ্রোহের ক্ষেত্রেও পুরুষের পাশাপাশি নারীর ভূমিকা সমানভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি চেয়েছেন পুরুষ যেমন বাইরের জগৎ জয় করবে, নারীও তেমনি তার নিজস্ব শক্তিতে বলিয়া বলিয়ান হয়ে সমাজের অগ্রগতিতে অবদান রাখবে।
0: কবি যে শুধু আমাদের বিদ্রোহী করতে শিখিয়েছেন তা কিন্তু নয়, তিনি আমাদের হৃদয়ে প্রেমের কলিও ফুটিয়েছেন, তাই নয় কি? তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। আসলে ভালোবাসার কোনো অর্থ বা পরিমাণ নাই। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন অন্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে, বুঝবে সেদিন, বুঝবে।

0: কবিতার অনেক গান ও কবিতায় রাধা কৃষ্ণের প্রেমকে গভীর ভক্তি, বিরহ ও মানবিক প্রেমের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। যদিও তিনি মুসলিম পরিবারে জন্মেছিলেন, কিন্তু তাঁর সাহিত্য ছিল অসাম্প্রদায়িক ও সর্বধর্ম সমন্বয়ের উদাহরণ।
1: সমুদ্র তো অগণিত ঝিনুক আছে, তবে শক্তি আছে হাতে গোনা। কাজী নজরুল ইসলাম হলেন এমনই এক মহান শক্তি, আমাদের হৃদয়ে যার বাস। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাহি দেশ কাল পাত্রের ভেদ, অভেদ জাতি ধর্ম। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি।
0: নজরুলের লেখায় বাংলার মাটির গন্ধ পাওয়া যায়। নদীমাতৃক বাংলার দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত আর মিঠো পথ তার কবিতায় সুন্দরভাবে ফুটে উঠেছে। নজরুল প্রকৃতিতে অত্যন্ত, ক্ষমা করবেন, নজরুল প্রকৃতিকে অত্যন্ত ভালোবাসতেন। প্রেম ও প্রকৃতি নজরুলের কাব্যে একে অপরের পরিপূরক। তাই তো কবি লিখেছেন,

1899 সালের মে মাসেই ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমানের চুরুলিয়া গ্রামে তার জন্ম, যার ডাকনাম ছিল দুঃখ মিয়া। ছোটবেলাটা যার দুঃখের সঙ্গে কেটেছিল, কিন্তু তার প্রতিভার সংকল্পের দরুন পৃথিবীতে যিনি নেই তবুও প্রতিটি হৃদয়ে অমর হয়ে রয়েছেন। আর উপমহাদেশে যখন ব্রিটিশ শাসকদের পদতলের পৃষ্ঠ ছিল, তখন তিনি বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো উদয় ঘটে এক তরুণের, তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল। তিনি ছিলেন শোষণের বিরুদ্ধে এক জীবন্ত ইস্তেহার, জেলের ভেতর যিনি 39 দিন অনশন করে তিনি প্রমাণ করেন যে আদর্শের কাছে আর সব কিছু পরাজিত হতে পারে। তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীতকার এবং অভিনেতা। পাতালপুরি, শরৎচন্দ্রের গৃহদাহ চলচ্চিত্রে তার সঙ্গীত পরিচালনা ছিল অনবদ্য। তিনি কেবল প্রায় 4000 গানই রেখে যাননি, বাংলা সাহিত্যে এবং সঙ্গীতে যুক্ত করেছেন একটি নতুন ধারা। তার লেখা গানই হল নজরুল গীতি। 1972 সালে তাকে জাতীয় কবি সম্মানে ভূষিত করা হয়। এ কথা কিন্তু বলতেই হয় যে যখনই কোথাও অধিকার আদায়ের লড়াই হয় কিংবা শোষকের বিরুদ্ধে মানুষ গর্জে ওঠে, তখনই কাজী নজরুল ইসলামের কবিতা এক হাতিয়ার হিসাবে দাঁড়ায়। এজন্য তিনি বিদ্রোহী, এজন্য তিনি চিরন্তন। তবে 1976 সালে 29 আগস্ট তার প্রয়াণ ঘটে। কবিকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

0: এতক্ষণ শুনলেন এই শুভ সন্ধ্যায় কাজী নজরুলের সঙ্গীত, নজরুল গীতি সমবেত কণ্ঠে। যে যুগে পুরুষ দাস ছিল না কু, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রইবে না বন্ধি কাহারও, উঠিছে ডঙ্গা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বাংলা সাতরঙ অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসব আগামী অনুষ্ঠানে। পরিচালনায় আছি আমি চম্পা বক্সী, সঙ্গে সাথী
1: আমি রুদ্রাণী ঘোষ।
0: নমস্কার।